সে এরকম বুঝিল রাখনদার সাবর জালো তানে আপলো গানো উবালো। রাখনদারা ফোন কলেন পুল কাললি গাড়ো বড় দিস্তু ছাপড়ল। রাখনদারান তাকে বরচ মারল, আউই আউই করত লঙ্গড়াত কুটাত গাড়ো নুই চকড়ে পাওলো। কলো তৈ বসুন গাড়বাচি বাট পেয়ে